0: সংস্কৃতি মূল্যবোধ এবং পরম্পরা।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সংবাদ পড়ুছন্তি সুকন্যা জেনা। মুখ্য সংবাদ, খেলো ইন্ডিয়া আলোচনাকু আসন্তাকালি আভাসী জরিয়ারে সম্বোধন করিবে প্রধানমন্ত্রী। রাজ্যরে জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ ও উত্তরদায়ী করিবাকু সরকারঙ্ক গুরুত্ব। পয়গম্বর মহম্মদঙ্ক জন্মদিবসরে আজি পালন করা যাউছি ঈদ মিলাদ উন্নবী। রাজ্যরে বন্যা ও বর্ষা স্থিতি নিয়ন্ত্রণাধীন রহিতিবা নেই স্বতন্ত্র রিলিফ কমিশনরঙ্ক সূচনা। 10টি জিল্লার 13 লক্ষের ঊর্ধ্ব লোক প্রভাবিত এবং লঘুচাপর প্রভাবরে প্রবল বর্ষা নেই বালেশ্বর, ভদ্রক ও ময়ূরভঞ্জ জিল্লাকু সতর্কতা জারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি আভাসী মাধ্যমে খেলো ইন্ডিয়া আলোচনাকু সম্বোধন করিবে। জাতীয় ক্রীড়া দিবস 2026 পালনের অংশস্বরূপ মেরা যুবা ভারত দ্বারা আয়োজিত এই কার্যক্রম দেশে পরিচালিত হব, যে প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতি জেলার 2টি মহাবিদ্যালয়ের যুবমানে অংশগ্রহণ করিবে। যুব নেতৃত্ব, নাগরিক দায়িত্ব, স্বেচ্ছাসেবী মনোভাব, সুস্থতা এবং দেশ গঠন দিগে এহা সহায়ক হব। যুবপিঢ়ীকে দেশের ক্রীড়া সহ জড়িত হওয়া পাই এই আলোচনা এক প্রত্যক্ষ মাধ্যম প্রদান করিব, ফলে সেমানকর বিচার এবং দৃষ্টিকোণ ভারতের যুব ও ক্রীড়া ব্যবস্থায় সামিল হয়ে পারিব। ওড়িশার 60টি অনুষ্ঠানকে এথিপাই চয়ন করা যাইছি। ছাত্রছাত্রী ও জাতীয় সেবা যোজনা স্বেচ্ছাসেবীঙ্ক অংশগ্রহণকু সুনিশ্চিত করিবাকু গুরুত্ব দিয়া যাইছি। এই ক্রমরে নুয়াপড়ার ন্যাশনাল কলেজ ও খড়িয়াল স্বয়ংশাসিত কলেজ অংশগ্রহণ করছন্তি। রাজ্যের জমি পঞ্জীকরণ প্রক্রিয়াকু অধিক স্বচ্ছ, দায়িত্ব সম্পন্ন এবং নিয়ম অনুপালন সুনিশ্চিত করা উপরে সরকার গুরুত্ব দেউছন্তি বলি রাজস্ব ও বিপর্যয় পরিচালনা বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ী কহিছন্তি। পঞ্জীকরণ প্রক্রিয়ারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাই বিভাগ পক্ষরু বিভিন্ন প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা প্রচলন করা যাইছি। এই পরিপ্রেক্ষীরে পঞ্জীকরণ কার্যালয়গুড়িকর কার্যকলাপ উপরে নিয়মিত তদারখ পাই জিল্লাপালমানকু বিভাগ পক্ষরু নির্দেশ দিয়া যাইছি। নুয়াপড়া জিল্লারে জমি জালিয়াতি পঞ্জীকরণ অভিযোগে কোমনা তহসিলদার সবরেজিষ্ট্রারঙ্কু নিলম্বিত করা যাইছে। ঘটনার গুরুত্বকু দৃষ্টিরে রাখি সমস্ত জিল্লাপালঙ্কু নিজ জিল্লার অতিরিক্ত জিল্লাপাল তথা জিল্লা রেজিষ্ট্রারঙ্কু পঞ্জীকরণ সম্পর্কিত কার্যকলাপর নিয়মিত যাঞ্চ করিবাকু নির্দেশ দিয়া যাইছে। প্রযুক্তি বিদ্যার সর্বাধিক উপযোগপূর্বক পঞ্জীকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও উত্তরদায়িত্ব সুনিশ্চিত করিবা রাজ্য সরকারঙ্ক প্রথম প্রাথমিকতা বলি শ্রী পাঢ়ী কহিছন্তি। ইসলাম ধর্মর প্রবর্তক পয়গম্বর হজরত মহম্মদঙ্কর জন্মদিবসকু আজি পবিত্র ঈদ মিলাদ উন্নবী ভাবে পালন করা যাউছি। মুসলমান সম্প্রদায়ের ভাই ও ভৌণীমানে শোভাযাত্রার বাহারি শান্তি ও সদ্ভাবনার বার্তা দিয়ে বিশ্ব শান্তি পাই মসজিদগুড়িকরে স্বতন্ত্র প্রার্থনা সভার আয়োজন করা যাইছি। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মুসলমান সম্প্রদায়ঙ্কু এই অবসরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জনাইবা সহ সমস্তঙ্কর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছন্তি। প্রফেট মহম্মদঙ্ক জয়ন্তী ভদ্রক জিল্লার ধামনগর, পুরুণা বজার সমেত জিল্লার বিভিন্ন স্থানরে পালিত হেউছি। জিল্লা প্রশাসন পক্ষরু এথিপাই ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছি। কেন্দ্রাপড়া জিল্লার বিভিন্ন মসজিদরে সামূহিক নমাজ পাঠ করা যাইছি। জিল্লার হাইস্কুল পড়িয়াঠারে মুসলিম সম্প্রদায়ের ভাই ভনীমানে একত্রিত হয়ে উৎসব পালন করছন্তি।

শ্রোতা বন্ধু, অগস্ট মাস আমপাই কেবল স্বাধীনতার স্মৃতি নুহে, ক্রীড়াপাই মধ্যে এক বিশেষ অবসর নেই আসি থাকে। কারণ আসন্তা অগস্ট মাস 39 তারিখে পালিত হব জাতীয় ক্রীড়া দিবস। এই অবসরক আহরি সার্থক করা দেশব্যাপী যুবপিঢ়ি, ক্রীড়াবিদ ও শিক্ষানুষ্ঠানগুড়ি আয়োজিত হওয়ার যাচ্ছে খেলো ইন্ডিয়া ডায়লগ খেল কি বাত পিএম মোদি কে সাথ। এই কার্যক্রমে প্রধানমন্ত্রী যুব ক্রীড়াবিদ ও যুব নেতৃত্ব সহ খেল নেতৃত্ব ও ভারতের বিকাশ সম্পর্কে আলোচনা করবে। এই জাতীয় স্তরের ক্রীড়া উৎসবর অংশ ভাবে আম কলাহান্ডি জেলার মধ্যে যুবপিঢ়ি মধ্যে এখন উৎসাহ দেখা মিলুছে। জয়প্রকাশ সান্ধ্য ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রথম থর পাই এই কার্যক্রম সহ যোড়ি যুবপিঢ়ি ক্রীড়ার ভবিষ্যৎ, খেলাড়ির ভূমিকা এবং দেশ গঠনের ক্রীড়ার অবদান সম্পর্কে আলোচনার সুযোগ মিলিব। শ্রোতাবন্ধু, প্রতিবর্ষ ভারতের 29 অগস্ট কু জাতীয় ক্রীড়া দিবস রূপে পালন করা যাই থাকে। কারণ এই দিন ভারতের কিংবদন্তী হকি খেলালি তথা দেশের গৌরব মেজর ভারতরত্ন ধ্যানচন্দ্র জন্ম জয়ন্তী। কিন্তু চলিত বর্ষ অগস্ট মাস 27 তারিখ ঠারু অগস্ট মাস 39 তারিখ পর্যন্ত তিন দিন ধরে এই উৎসব পালন করা যিব এবং এই জাতীয় ক্রীড়া দিবস কু নেই দেশের নির্মাণের যুব সহভাগিতা ও ক্রীড়া বিকাশ উদ্দেশ্যে এক ভব্য উৎসব পালন করা যাচ্ছে। এই দৃষ্টিকোণর সারা দেশের বিকশিত ভারত যুব সম্পর্ক ক্রীড়া সংস্করণ কার্যক্রম আয়োজন করা যাচ্ছে। এর মূল লক্ষ্য হল দেশের যুবক, ক্রীড়াবিদ ও ভবিষ্যৎকু গোটিয়ে মঞ্চে দেখিবা। প্রত্যেক জেলার দুইটি অনুষ্ঠান এই যুব সম্পর্ক কার্যক্রম পাই মনোনীত করা যাইতিবা বেলে কলাহান্ডি জেলা পাই জয়প্রকাশ সান্ধ্য ডিগ্রি মহাবিদ্যালয় ও বিকাশ নর্সিং মহাবিদ্যালয় কার্যক্রম আয়োজন করিবার সুযোগ মিলিয়েছে। এই কার্যক্রমে মান্যবর সাংসদ, মন্ত্রী, বিধায়ক, রাজনেতা, প্রশাসনিক অধিকারী, ক্রীড়াবিদ, যুবক, ছাত্রছাত্রী মানুষ গোটিয়ে মঞ্চে দেখিবার সুযোগ ও সম্ভাবনা রাখাযাইছে। দেশের মান্যবর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি দেশ উদ্দেশ্যে যুবক ও ক্রীড়াবিদ মানঙ্ক পাই ক্রীড়া ক্ষেত্রে ভারতের অবদান ও লক্ষ্যকু নেই নিজের মন্তব্য ও বিচার চলিত বর্ষ অগস্ট মাস 27 তারিখে দিবা 11টায় দূরদর্শন মাধ্যমে উপস্থাপন করবে। এই অবসরের সারা দেশে 16,000 অনুষ্ঠানে 8,00,000 যুবক যুবতী মানুষ সম্বোধন করিবার কার্যক্রম রয়েছে। মান্যবর প্রধানমন্ত্রীর সম্বোধন পূর্বরু ও পরে উপস্থিত অতিথি ও যুবক মানঙ্কর যুব সম্পর্ক বার্তাপ হওয়ার স্থিরীকৃত হয়েছি। সেতিরে ভারতের এই 12 বর্ষর ক্রীড়া সংস্থান যুব সম্বাদ কার্যক্রম সম্পর্কে আলোচনা হব। এদ্বারা যুবক যুবতী মানে ক্রীড়া ও এর বিকাশকু নেই নিজের মত উপদেশ ব্যক্ত করিবার সুযোগ পাইবে। শ্রোতাবন্ধু, আসিযা খেল জগতর এক গুরুত্বপূর্ণ খবর ও সম্মান কথা। শ্রোতাবন্ধু, খেল ময়দানে খেলাড়ির সফলতা যেতিকি গুরুত্বপূর্ণ, সেই সফলতা পছরে রহিতিবা প্রশিক্ষক, মার্গদর্শক ও সংস্থা মানঙ্কর অবদান মধ্য সেতিকি প্রশংসনীয়। জনে খেলালি যেতেবেলে নিজ প্রতি

শ্রোতা বন্ধু, ভারত স্বাধীনতা সংগ্রামর ইতিহাস যেতবে আমি পড়ু সেতবে আমাকে আসি থাকে অসংখ্য ত্যাগ সংঘর্ষ আন্দোলন ও দেশপ্রেমর কাহণী। এই দীর্ঘ সংগ্রামর শেষ পর্যায়ে এমিতি এক আন্দোলন জন্ম নেই যা ব্রিটিশ শাসনক স্পষ্ট ভাবে কহিলা ভারত আরাধীন রহব না। সেই ঐতিহাসিক আন্দোলন হচ্ছে 1942 মশিয়ার ভারত ছাড় আন্দোলন বা কুইট ইন্ডিয়ান মুভমেন্ট। এই আন্দোলন ভারতীয় স্বাধীনতা আন্দোলনর শেষ বৃহৎ জন আন্দোলন মধ্যে গোটিয়ে লা। এর মুখ্য দাবি লা ব্রিটিশ মানে তুরন্ত ভারত ছাড়ন্তু এবং ভারতীয় মানঙ্কর হাতরে ভারতর শাসন দিয়ন্তু। 1948 মশিয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হেলা। ব্রিটিশ সরকার ভারতীয় নেতা ও লোকমানঙ্ক সহ পর্যাপ্ত আলোচনা নকরি ভারতকু যুদ্ধরে সামিল করিদেলা। এহাকু নেই ভারতীয় জাতীয়বাদী মানঙ্ক মধ্যে অসন্তোষ বড়িলা। ভারতীয় মানঙ্ক মনরে এক প্রশ্ন উঠিলা, যেতবে আম দেশ নিজে স্বাধীন নুহে সেতবে অন্য দেশর যুদ্ধরে আমাকে কাহিকি সামিল করা যিব। 1942 মশিয়ারে ব্রিটিশ সরকার ক্রিপস মিশনকু ভারত পঠাইতিলা। যুদ্ধ পরে ভারতকু কিছু সাংবিধানিক সুবিধা দেবার প্রস্তাব থিলা, কিন্তু তুরন্ত স্বাধীনতার দাবি পূরণ হয়ে নথিলা। তেণু এই প্রস্তাবকু ভারতীয় জাতীয় কংগ্রেস গ্রহণ করে নথিলা। এহাপরে গান্ধীজি ও অন্যান্য জাতীয় নেতা মানে অনুভব কলে যে এবে আও কেবল প্রস্তুত নুহে, ভারতকু তুরন্ত স্বাধীনতা দরকার। 1942 মশিয়া অগস্ট মাস 8 তারিখ বম্বে অর্থাৎ এবার মুম্বাই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ভারতীয় জাতীয় কংগ্রেসর অধিবেশনরে ভারত ছাড় আন্দোলনর প্রস্তুত গ্রহণ করাগলা। আজ যে স্থানক অগস্ট ক্রান্তি ময়দান বলে কুহযায় সেই স্থান এই ঐতিহাসিক আন্দোলনর সহ গভীর ভাবে জড়িত। গান্ধীজি এই সময় দেশবাসীঙ্কু এক ঐতিহাসিক আহ্বান দেইথিলে, কর বা মর, ডু অর ডাই। এর অর্থ লা স্বাধীনতা পাই অহিংসা ও ত্যাগর পথরে দৃঢ় ভাবে সংগ্রাম করা, পরাধীনতাকু আউ গ্রহণ নকরিবা। ভারত ছাড় নারার অর্থ লা ব্রিটিশ শাসনর তুরন্ত অবসান। ভারতীয় মানে চাহুলে যে নিজ দেশর ভবিষ্যৎ নির্ধারণ অধিকার ভারতীয় মানকর হাতরে রহু, এহা কেবল গোটিয়ে রাজনৈতিক দাবি নথিলা, এহা থিলা আত্মনির্ভরতা, আত্মসম্মান ও নিজ দেশ উপরে নিজের অধিকার দাবি। ভারত ছাড় আন্দোলন ঘোষণা হওয়ার পরদিন অর্থাৎ 1942 মশিয়া অগস্ট মাস 9 তারিখে ব্রিটিশ সরকার গান্ধীজিঙ্কর সমেত কংগ্রেসর অনেক প্রমুখ নেতাঙ্কু গিরফ করেছিল। ব্রিটিশ সরকার ভাবুলে যে নেতামানঙ্কু গিরফ করাগলে আন্দোলন দুর্বল হয়েযিব, কিন্তু ঘটনা তাহার ওলটা হয়ে গলা। নেতা মানে জেলে থিলে কিন্তু আন্দোলন রাস্তায় থিলা। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মহিলা ও সাধারণ লোক নিজ নিজ অঞ্চলরে আন্দোলনকু আগেই নেইথিলে। ভারত ছাড় আন্দোলনরে মহিলামানঙ্কর ভূমিকা মধ্য উল্লেখনীয় থিলা। অরুণা আসফ অলি গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে তিরঙ্গা উত্তোলন করে আন্দোলনর প্রতীকাত্মক নেতৃত্ব নেইথিলে। উষা মেহতা ও তাঙ্কর সহযোগী মানে গুপ্ত ভাবে কংগ্রেস রেডিও চলাইথিলে। এই রেডিও মাধ্যমে আন্দোলন সম্পর্কিত সম্বাদ ও দেশভক্তির বার্তা প্রচার হেউথিলা। এর প্রমাণ করিথিলা যে স্বাধীনতার লড়াই কেবল কিছু নেতাঙ্কর লড়াই নুহে, এহা সমগ্র দেশর লড়াই থিলা। ভারত ছাড় আন্দোলনর প্রভাব শহরের সীমিত রই নথিলা, এহা গ্রামাঞ্চলকু মধ্যে পৌঁছিথিলা। অনেক স্থানরে লোকমানে ব্রিটিশ প্রশাসনকু অসহযোগ করিথিলে। কেতেক অঞ্চলরে স্থানীয় লোকমানে নিজস্ব বিকল্প প্রশাসন গড়িবার চেষ্টা মধ্যে করিথিলে। বলিয়া, তাম্রলিপ্ত ও সাতরা পরি কিছু অঞ্চলরে সমানান্তর শাসন বা স্থানীয় বিকল্প প্রশাসনর প্রয়াস দেখা যাইথিলা। নেতামানে গিরফ হওয়ার পরে অনেক যুবক ও কর্মগুপ্ত ভাবে আন্দোলন জারি রাখিলে। গুপ্ত পত্রিকা, গুপ্ত রেডিও ও অন্যান্য মাধ্যমে আন্দোলনর বার্তা প্রচার করা যাইথিলা। এই সময়ের যুবপিঢ়ির ভূমিকা বিশেষ ভাবে উল্লেখনীয় থিলা। সেমানে দেশের স্বাধীনতাকু নিজ ভবিষ্যৎ সহিত যোড়ি দেখুলে। ভারত ছাড় আন্দোলনর মুখ্য আহ্বান গান্ধীজিঙ্কর সত্য ও অহিংসার নীতি উপরে আধারিত থিলা। তেবে আন্দোলনর কিছু স্থানরে হিংসাত্মক ঘটনা মধ্যে ঘটিছিলা, যাহাকু গান্ধীজি সমর্থন করুনথিলে।

তেবে শ্রোতাবন্ধু, আজর এই খেল ও খেলাড়ি যাত্রার এতলা কিছু সূচনা। এবে তো সময় আমি টিক টিক করে ইশারা কলে আপনা সবিঙ্কর বিদায় নেওয়া। হলে বিদায় নেওয়া পূর্বর মর সেই শেষ অনুরোধটি, আজর কার্যক্রম আপন মানুষ কমিটি লাগিলা চিঠি মাধ্যমে নিশ্চিত ভাবে জনাইবে। আমি চিঠি লিখবার ঠিকাটি হল সাপ্তাহিক যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা জেলা কলাহান্ডি পিন 766001। আপন মানে আমাকে হোয়াটসঅ্যাপ জরিয়ে মধ্যে নিজের মতামতটি লিখি পঠাই পারিবে। আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। পুনি থরে

শ্রোতাবন্ধু, এবে আসন্তু জানিবা আগামীকালি আম কেন্দ্রর প্রচার হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কের সূচনা। সকাল 6:10 শুনেপারে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা চেতনা চিন্তন সকাল 6:30। অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত শুনেপারে সকাল 6:35। রক্ষা সুত সেতা সম্পর্ক ডোরি এই শীর্ষকরে ওড়িয়া আলোচনা শুনবে সকাল 7:25। আলোচিকা কবিতা মহান্তি চাষের কথা শুনেপারে 7:40। গীত গীতাঞ্জলি কতগুড়ি ভক্তি গীত শুনেপারে সকাল 7:45। শিল্পী মানে হলে সোনু নিগম, সোনালিকা পেয়ে

0: মোর ভাই চয়েতু।
1: হ্যাঁ গুরুবার দাদা, জুহার জুহার।
0: চিনলি রে মোর ভাই, জুহার জুহার জুহার। জি সবু বনে বনে কায় বলছে?
1: হ দাদা সবু বনে বনে, বড়া দিন গলা তোকে নেই ভেটি থেই বলনু, আজ তো সাক্ষাৎ মিললা।
0: হই হই
1: দাদা, হ্যাঁ তোর দেহি পা কেনতা আছে ক?
0: মোর দেহি প্যান তো বনে আছে বলনু,
1: হ্যাঁ
0: মা তোর মো রূপা রূপে বি সরলা না।
1: হ্যাঁ জি দাদা, রূপা রূপি সরালু বলুছু জি। হ্যাঁ ই বৈঠকে আইলে তো ই চাষ বাবদ নে তো সবু জিনিস কথাবার্তা হেসু।
0: হই
1: মাতর দাদা, চাষ সঙ্গে সঙ্গে ই দিহি গাগর কথা ফুনি সনে খাবার কথা কেন বলুছে?
0: হই গাগর বনে নি রইলে কাম কবার কেনতা করি করবু রে মোর ভাই।
1: হই জি দাদা, দেখ আজকাল তো দেখি বর্ষা দিন, হ্যাঁ যেই দেখবু পাইন জমুছি,
0: হই
1: কচড়া হুছি, আর তার সঙ্গে সঙ্গে মশা ফুনি হুছি।
0: মশা তো হুছি বল মা, তো মশা হুছে না বলি তুম পয়ের দেলে নেই।
1: হ্যাঁ
0: হই হেন্তি আমার ঘর চারি বেড়াতিকে বল, হেন্তি ফোটা টায়ার খালি বুতল, ফোটা মন্না ফোটা ছেটনা আমি রখবার নেই না।
1: হই হই দাদা,
0: হেন্তি প্যান জমি গলা বেলে মশা অন্ডা দি করি তার সুকে পিল ফুটে দেবারে মোর ভাই। এটা তো জাকতিয়ার কথা বল, তার সঙ্গে সঙ্গে আর গোটে কথা রে মোর ভাই।
1: কে কথা দাদা?
0: হ্যাঁ এটা তো ঘর বাহারর কথা কহলি, এই ঘরের ভিতরের কথা
1: কায় কথা?
0: কায় কথা বলছি, সবুদিন মশারি টানি করে শুইবার পড়বা। আর মশারি টানি করে শুইবাকে কদরালু বেলে মশা চাবি দেলা বেলে রে মোর ভে ম্যালেরিয়া ধর দেওয়া।
1: হ্যাঁ দাদা এটা ঠিক কথা কইলু, আর এই যে কইলু ম্যালেরিয়ার কথা,
0: হই
1: এবে তো এই সবুয়াড়ে ম্যালেরিয়া ব্যাপিছে বলনু। হ্যাঁ তো জ্বর বেমার হেলা বলে রক্ত পরীক্ষা নিহাতি করবার কথা,
0: হই
1: আর নিজে তার বিচার নি করবার কথা, ডক্টর আজ্ঞা পাখে যেই করি দেখাবু, আর আজ্ঞা জানতা কইবে আজ্ঞার পরামর্শ মানি করি চলবু।
0: হই ডাক্তার আজ্ঞা পাকে যিবার।
1: হই হই হই
0: হই যে গাগর গুটে বল কথা বল।
1: হই দাদা নিহাতি,
0: তো হেতি লাগি তো কয়

0: যে দাদা তুই তো গানা শুনলু মাতর শিল্পী দাদার পরিচয় নেই জানলু যে
1: তুই ছনা চিনে দেবু বলে সিনা হবা
0: হ্যাঁ এটা আমার ক্ষিতিরাম সাহু দাদা আর তাঙ্গর দল বল
1: হই হই হই
0: জি দাদা এড়ে সুন্দরা গানা বাজনা কলে টিকে ধন্যবাদ গুড় দৌ
1: দৌ
0: হ্যাঁ
1: হই
0: আর কার্যক্রম কে আগে বড়ামা কি কান্তা
1: হই হই
0: জি বিশেষজ্ঞ আজ্ঞা তাঙ্কর সঙ্গে কথাবার্তা বললু জ্ঞান কুশলর কথা চাষবাসর কথা আমার দাদা গোটে কথাবার্তা হুচন হ্যাঁ আমি টিকে বসি করি শুনু
1: শুনু
2: শ্রোতা বন্ধু জুহার আপন মানে তো জানিছন আমার বৈঠক কে হেন্তা বিশেষজ্ঞ আজ্ঞা মানে আসিকরি চাষর কেন্তা উন্নতি হেবা চাষের কেন্তা উন্নতি হেবা সে বিষয় থি আমার সঙ্গে আলোচনা করছেন তো আজি ডক্টর উত্তম কুমার বেহেরা আজ্ঞা আসিছন আজ্ঞা অধ্যাপক অছন কীটতত্ত্ব বিভাগ কৃষি মহাবিদ্যালয় ভবানীপাটনারে তো আজ্ঞা আজি আমার সঙ্গে আলোচনা করবে বর্ষাদিনিয়া পনিপরিবা ফসলরে রোগ পোক পরিচালনা তো আজ্ঞা আপনকে আমার বৈঠককে স্বাগত আর জুহার
3: জুহার
2: আজ্ঞা এবে তো বর্ষাদিন চালিছে আর আমার চাষী দাদা মনে মা ভয়ন মনে পনিপরিবা চাষ ফুনি করুচন তো আগে যে বর্ষা দিনে যে পনিপরিবা চাষ কলে সেনে রোগ পোকর সমস্যা তো অছে একা আজি আপন আমকে কহবে যে ই যে বর্ষা দিনিয়া কেন কেন পনিপরিবা চাষ করবার কথা
3: তো বর্ষা দিনে সাধারণত আমি মানে টমাটো বাইগণ ভেন্ডি বিনস জহ্নি পটল কাকুড়ি কলরা কঞ্চা লঙ্কা পিঁয়াজ যদি আমি চাষ করিবা তাহলে নিশ্চিত ভাবে আমি লাভ পাইবা
2: সবু বর্ষর তো সবুদিন আগে চাষবাস করা যাচ্ছে তো বিশেষ করে আজ্ঞা আমার যে বর্ষা দিনে যেটা আছে বর্ষা দিনে আমি কাজ পনিপরিবা চাষ করবার কথা আর পনিপরিবা বর্ষা দিনে কলে কাণ অধিকা লাভ হবা সে বিষয়ে টিকে কই দিতে বলে মনে হতা
3: হ্যাঁ তো মু সেই বিষয়ে চাষী ভাইমানকু জনাই দেওয়া পাই চাহুছি যে আজিকালি যেমতি ধান চাষ আমি করুচন্তি সেভাবে পনিপরিবা চাষ আমি যদি করিবা তাহলে বহুত অধিক লাভ পাইবা এই পনিপরিবা চাষরু সাধারণত বহুত অধিক লাভ মিলিথায় আউ বর্ষা দিনে কিন্তু এর টিকে যত্ন অধিকা টিকে দরকার হইতা যেমতি কি আমার তলি উৎপাদন করিবা তারপরে জলসেচন করিবা জলর নিষ্কাশন করিবা আউ খাদ্য সার পরিচালনা এই সব নিহাতি আবশ্যক তেমন সেইপা হৃষ্টপুষ্ট গছটা আমার নিহতি হওয়া দরকার আর যদি গছ হৃষ্টপুষ্ট হচ্ছে তাহলে এই অধিক পরিমাণের পোক এবং রোগ মধ্যে লাগবার সম্ভাবনা আছে তেমন আমি টিকি যত্নবান হলে আমি নিশ্চিতভাবে অধিক লাভ পাইবা
2: বনে কথা গুড় তো আপনার কহিলে আজ্ঞা যে বর্ষা দিনে চাষ কলে ফুনি আমার রোগ পোকর সমস্যা সবুলে রয়েছে
3: হ্যাঁ
2: তো এটা তো রকম রকম রোগ আছে আর পোক ফুনি আছে তো মুখ্যত আজ্ঞা দেখবাকে গলেই যে পনিপরিবা চাষ থি এই বর্ষা দিনে কেন কেন প্রকার পোক আর কেন কেন প্রকার রোগর সমস্যা টিকে অটকা দেখা দেশি সে বিষয়ে টিকে আলোচনা কলে মনে হয় তাকে বলছি
3: হ্যাঁ তো বর্ষা দিন পনিপরিবার আমার বহুত সারা পোক দেখা যাতে তো সেইগুলা আমি সাধারণত তিন ভাগে বিভক্ত যদি করা তাহলে আমার গোটি হল শোষক শিণ্ড পোক পত্রখিয়া পোক আর কাণ্ড কিংবা ফলবিন্ধা পোক তেমন শোষক শিণ্ড পোক ভিতরে আমি যদি দেখিবা সবুঠু মুখ্য পোক গুড়ি হল যৌ পোক বা লকড়া কীড়া ধলা মাছি তা পত্র উকুণি আউ গুনিয়া পোক তাছড়া আমার কিছু দহিয়া পোক বি লাগন্তি যে ধলা ধলা পোক গুড়ি আউ সেমতি পত্রখিয়া পোক ভিতরে সাঁবলুয়া পোক বা ভুর্সা কীড়া তাপরে পত্রখিয়া গুটি পোক ঘুণি পোক কাঙ্কড়িয়া পোক এমতি তাপরে কাণ্ডবিন্ধা পোক গোটা মুখ্য সমস্যা আমার বাইগণ গছরে কাণ্ডবিন্ধা পোক লাগিব টমাটোরে ফলবিন্ধা পোক লাগিব ভেন্ডিরে মধ্যে ফলবিন্ধা পোক আউ লঙ্কা মির্চারে আমার গোটে পত্র উকুণি যেটা কি বহুত অধিক ক্ষতি করে তাছাড়া কলরা কাকুড়ে ফল মাছি মধ্যে বহুত পরিমাণে লাগি থাকে
2: তো আজ্ঞা এবে তো আপনি কহিদেলে যে রোগ পোক কাঁ কাঁটা লাগছে বলিকি আর তার মঝিটি আপনার গোটে কহিলেন যে ঝাউঁড়া রোগের সমস্যা খনেক অছে বলি তো যে ঝাউঁড়া রোগ হবা পনিপরিবাকে তার কেনতা করি আমি তার প্রতিকার করমা আর কেনতা করি তার হিপাস করমা
3: তো ঝাউঁড়া রোগ আমার পনিপরিবারে গোটে মুখ্য সমস্যা কাহিঁকি না বর্ষা দিনে আমার কন্টিনিউস বর্ষা হয়েকি রহে তেমন গছ মূলরে পানি জমিবার সম্ভাবনা থাকে তেমন তলিঘরা গুড়ি যদি অইতে মধ্যে মূল সড়া দেখা যাব আউ পাখাপাখি পচাশ ষাঠিয়ে ভাগ তলি আমার সেই নষ্ট হয়ে যাই কিন্তু যদি মুখ্য জমিরে মধ্যে আমার এই রোগ যদি লাগিব বা দেখা যাব তাহলে সম্পূর্ণ গছ বি আমার ঝাউঁড়িকি মরি যায় তেমন সাধারণত এই যে ঝাউঁড়া রোগটি মাটিরে থাকা ফিম্পি কিংবা বীজাণু এর দ্বারা হইতা ফিম্পি যদি আক্রান্ত হল গছ মূলটি শুকিয়ে আর গছ মূলটি যদি সড়ি যাচ্ছে গোটে গন্ধ বাহার সড়া গন্ধ বাহার তাহলে আমি জাঁয়া যে সেটা ব্যাকটেরিয়া বা বীজাণু জনিত সংক্রমণ তেমন আমি তার প্রতিকার করা নিহাতি দরকার তেমন প্রথমরু হি আমি তলিঘরার প্রতিকার করা আবশ্যক তলিঘরের